0: Beste luisteraars, opgelet.
1: Op zon- en feestdagen is het kantoor van Amor FM gesloten. Wij zijn uitsluitend bereikbaar via de e-mail op info@amorfm.nl. Van maandag tot en met zaterdag van 10 tot 5 uur. Op telefoonnummer 010-244-0929.
2: Ons kantoor helpt u graag.
3: En nu, reclame.
4: Heeft u direct extra contant geld nodig in deze moeilijke tijden? Verkoop nu uw oude gouden sieraden aan juwelier Faya Lobby in Den Haag. Onder uw toezicht wegen en testen op karaatgehalte en prijsbepaling. U krijgt de hoogste dagkoers en bij akkoord wordt u direct contant uitbetaald of per bank. Voor dagkoersen zie fayalobbyjuwelier.nl. Hobbemaplein 67, hoek ingang Haakse Markt. Telefoon 070-380-7351. Juwelier Faya Lobby. Al 40 jaar het vertrouwde adres. Faya. Faya. Lobby. Faya. Lobby. Faya. Lobby. Faya. Lobby. Faya. Lobby. Faya. Lobby.
5: हाली में विश्वास का स्वाद पालमीराइस सिंस 1867 बकेंड ओम सैन टॉप क्वालिटी मैट सॉर्ग प्रोड्यूसर वार क्वालिटी एंड ट्रेडिशन सामन कोमन पालमी प्योर बासमती चावल जिनमें धान पत्थर और टूटा हुआ दाना ना हो बासमती गोल्ड प्रीमियम राइस बासमती एक्स्ट्रा लॉन्ग ग्रेन पारबॉइल्ड राइस ताई से पांडान राइस सुरीनाम से राइस जो अपने खेतों में उगाते हैं पारबॉइल्ड राइस रिसोटो एंड पुडिंग राइस हर वजन के पैकेट में मिल रहे हैं पालमियाई टॉप क्वालिटी राइस सोर्टन verkrijgbaar bij de betere groothandelaren supermarkten toko's in Nederland België Frankrijk en andere Europese landen contact info Nouvelle Rissérie du Nord telefoon 0033 328 2526 22 पालमी बासमती राइस खुशबूदार हर थाली में विश्वास का स्वाद
4: KME Impacts uw reis specialist distributeur of president Golden Sella, Lalkila, traditionele basmati, altaar basmati, pandan jasmin rijst, akash, tilda, etc.
6: Aajkal sab kuch fast hai, lekin baat jab aati hai khane ki, to sirf asli swad hi chalta hai. Lambe dane, kamal ki khushbu aur aisa taste jo sabko kehne pe majboor kar de. Wow! Altaar basmati rice, taste next level.
4: Verkrijgbaar bij alle geselecteerde supermarkten, toko's en bekende tropische winkels. Nieuw. AAA-merk jasmijnrijst. Papaji jasmijnrijst. Extra long goesboudaar jasmijnrijst. Verkrijgbaar bij South American Food Rotterdam. Choice of all papa's voor mama's keuken. Winkeliers, groothandel, restaurant en cateringbedrijven kunnen bij KME Impacts kopen tegen groothandelsprijzen. 10 lips extra long altaar basmijnrijst. En 5 kilo gele erwten samen voor €14,99.
7: Ik zak een chawal en 5 kilo dal voor maar €14,99. Prabhu ke gune gaavo en dal bhaat khaavo.
4: Voor meer informatie, info@kmeimpacts.com of 06-533-90687.
8: Sandia Reizen, met Sandia Reizen. 21-daagse vliegreis Sri Lanka en Malediven, 15 mei, 12 juni en 17 juli, €2800. 15-daagse vliegreis Mumbai, Delhi, Patna, Kurukshetra, 15 mei, 12 juni en 16 oktober, €2650. 5-daagse busreis Praag, 17 en 24 juli, €300. 5-daagse busreis Zwitserland, 10 juli en en 24 juli €480. 18-daagse Chardham Yatra Tour 1 mei, 5 juni en 16 oktober €2500. 2-daagse busreis Luxemburg 9 en 23 mei en 20 juni €145. 3-daagse busreis Parijs 1 en 15 mei 10, 24 en 23 juli €275. 10-daagse vliegreis Portugal 24 juli €1150. Voor meer informatie 06 26 23 39 59 of 070 38 97 676. Sandia Reizen, Laakkade 403E, Den Haag. Check onze website sandiareizen.nl.
4: Bent u toe aan een nieuwe badkamer, toilet of renovatie van uw woning? Bij ProData Solutions van Veres en Cheryl Bertanti Bagnu. Geniet u van zorgeloos verbouwen van A tot Z onzorg. Van badkamer tot keukenvoorbereiding. Inclusief tegels, sanitair en een persoonlijk ontwerp. Alles geregeld met één vast aanspreekpunt. U krijgt kwaliteit, garantie en tevredenheid. Actie, actie! Een gratis regendouchset en verlaagd plafond, inclusief spotjes. Bel 06 57 91 17 87 of kijk op prodatasolutions.nl. Prodata Solutions, omdat uw huis het waard is.
9: हे पुपकिया तू कितना चिकन लगे है तू कितनी ब्यूटीफुल लगे है
8: विल ये स्ट्रालन मेट एन गेजोंडे मोये हुइड बाय बायानो ब्यूटी हेल्पन वी ये ओम इट बेस्टे आउट योरसेल्फ टू हालन मेट ओनसे गेस्पेशियलिसेर्डे बहांडेलार्स एन होगवाडिगे अपरातूर बिदेन वी यो द न्यूस्टे टेक्नोलॉजीन ओप इट गेबीड फान स्किन केयर डेंक आन लेजर ओंथारिंग मेट मॉडर्ने लेजर टेक्नोलॉजी हिड्राफेशियल फॉर डीपर रेइनिगिंग एन हिड्रा en AI-huidanalyse voor een nauwkeurige diagnose. We werken met A-merken op het gebied van esthetica. Bent u aanvullend verzekerd, dan worden bepaalde behandelingen vergoed door de zorgverzekeraar. Bayanu Beauty, waar jouw huid in goede handen is. Slanswerf 121, Rotterdam. Check onze website bayanubeauty.nl.
10: Best Indian Astrologer Guruji Ravi Shankar uit India 25 jaar ervaring Kundali se vicharte hain Janma Kundali haath dekhkar aapko raai dete hain iska oplossing dhoondte hain mantra tantra se dur kar dete hain aapko job ka problem hai business financial negative energy family relations paise ko aapko problem hai sab hal kar dete hain Guruji Ravi Shankar jo Bharat देश से आए हुए हैं एस्ट्रोलॉग हैं तार दीजिए 06 13 99 96 95 06 13 39 96 95.
3: Einde reclame.

0: दिल गलती कर बैठा, अरे बोल हमारा क्या होगा, तेरा वही होगा मंसूरे खुदा होगा, जुबिन नौटियाल जब है तो सब कुछ होगा, तैयार हो जाए। 17 दिन और बचे हैं दोस्तों भाई बहनों, ये मौका आपको बार बार नहीं मिलेगा। और आशना प्रोग्राम सुन रहे हैं दोस्तों भाई बहनों, हमारे तमाम जितने भी लोग हैं आज रेडियो के करीब में हैं और आप सभी प्रोग्राम सुन रहे हैं। हुई मिदाख कोई मांगे तब फिर पैसा लगी मार तू फरप्लेक्त ना बाटे कोई नफर प्लेक्त है तो मंगे बेगर फक्सैन के सन नाम जाए तू मांगे ऋषि को लेवे उत्तोर ऊपर है दस कोई नफर प्लेक्त है के कर खतीन आशना ओके जो आशना पे बाल करे नाम
1: अच्छा
0: हमें बारह मोई लगे हैं ना आशना आलत हम लोग से बड़ी प्यार से बतिया है बहुत रिस्पेक्ट से बतिया है अच्छा मोई से रही है मुफरो की ओके इसी तरह दिखते हैं मून परमेश्वर प्रोग्राम भी सुन रहे हैं मुफरो मून परमेश्वर आपको भी वीरेन ईशा ऐदना प्रोग्राम से वाकिफ हैं आप लोगों को भी हम बहुत बहुत प्यार बताते हैं कि आप लोग प्रोग्राम सुनते हैं और मुफरा इंगरित परसू आपको भी बहुत बहुत धन्यवाद कि आप हमारे साथ हैं और रॉय एंड मिला ऐदनाख प्रोग्राम सुनते हैं रॉय एंड मिला आप दोनों को भी हम बहुत बहुत प्यार बताते हैं कि आप लोग हमारे साथ हैं प्रोग्राम से आप जुड़े हैं इन हुई दाख
2: जानू
0: तू मेरे जानू है
2: कैसे रहे ना मेरा जान
0: बिल्कुल ठीक हूँ आप बताइए कैसे आप है
2: Ik
0: had een programma van hooikoorts een paar dagen terug, dus zijn wat tips gegeven, dus gebruik de tips.
2: Ik heb gehoord op de radio.
0: Ja. Dus probeer de, te vermijden, vooral als het winderig is, als het gaat waaien. Dan probeer binnen te blijven. Of dan moet je met een mondkap lopen.
2: Maar het helpt niet hoor, met een mondkapje. Want je ogen gaat kriebelen en je lopende neus. En, het helpt en, niet. Je mondkapje schuiven en...
0: Janu, je bent zo mooi dus met een mondkapje baperen.
2: Je wou me echt vieren.
0: Zo'n mooi visie. Dat je gaat dekken naar een mondkapje.
2: Ja, hier ook met mij. Ik denk, Janu is een mooie vrouw. Je ziet misschien niet wat toch? Ik kom erdoor. Ai, boy. Ik moet dingen lachen. Je bent een goed moment. Maar, oh.
0: Jent is ook aan het lachen, hoor, nu.
2: Wat zei je?
0: Zij is ook aan het luisteren.
2: Ja, nooit. Doe haar de groeten van mij, hoor.
0: Ja, maar alle collega's van Samoor zijn lief, hè. We zijn altijd vrij gezellig, hè? Maar Timmy, te denk aan Go TV.
2: Nog takje, op de radio, ik ben er bij je, hè?
0: Met die zwarte tanden, hè?
2: Oh ja? Laat ik maar niet zeggen, maar ja. Ik zou meer verder gaan praten, maar doe ik niet.
0: Janu, wat ga je koken vandaag?
2: Ik had gisteren BB gekookt met rundvlees erin en de kousenman. En dat ga ik eten.
0: Mm-hmm. Oké. Okay. Nou, geniet je.
2: Dat was piraat.
0: Maar dankjewel dat je hebt gebeld. En me wist je een mooi bacadina.
2: Ik zeg Nederlands of Surinaams, want ik versta geen Nederlands.
0: Jong. Ietsjaring.
2: नहीं नहीं एक्चुअली हम ब्लॉगरों के बात ही हम लोग का खाने यूनिट सारे आप नहीं रहा उस पर खाने में नहीं रहा सर और
0: तो ब्लॉग ग्राउंड में रहते तो क्या चाहिए मलाई बतिया कि मलाई भाषा
2: हम लोग का कबीर वेल इन द क्लॉक मलाई भी रहा सब हिल मिल कर लोगों जैसे फैमिली रत रही है देखिए कैसे हमारा हुआ के बीच रही होगा कैसे कैसे बोला लंगा दिशा की कौन सी दागे है और पैर भांग के लटका
0: है ये कनोक लेकर ऑप्शन या फांस साउथ सूप मार के दान हैप्पी बात कर लिया
2: एक आखिर साउथ सूप थे फेल वैर है हम लिफर की ले बे कि हमने एक आ रही मार का
0: तो आई हम तो क्या खवाई दे बे
2: अच्छा खवा लिया
0: रही खाले Nou, hou je goed, Janu, en bedankt voor je telefoontje.
2: Ja, ik kan ook je maar passen.
0: Ik wens je een mooie middag.
2: Het was leuk, die momenten. Ik heb je voor het eerst gezien. Het was zo gezellig met Jenty en zo, met jou. Met Asha, allemaal was het... Het was leuk daar, hè. Echt heel leuk.
0: Nou, het volgen meerdere programma's, dus blijf genieten. En blijf Amor volgen.
2: Ja, tuurlijk. Ik blijf altijd allemaal volgen, hoor. Ik blijf altijd thuis. Wie hem zo niet lang... Ken jij dat even oorstens leggen? Ik heb dan per zo niet lang weer.
0: Oké.
2: Daar heb ik toen gezegd, maar ook dat zo niet lang radio.
0: Wapere.
2: Nadja... Ik was hem geen woord liggen, Ram. Nadja... Dus wat jij hindi...
0: Nadja na lagen je, Khali?
2: Hamar Nadja kiesie ke na lagen, hè. Hamar is er una ma. Hamar mijn nisalbaar koi ke nadra reke. Ham jo koi ke boren... Oh, Ram, je bent zo mooi... Dat zeg ik iets in mijn eigen voordat ik jou ga zeggen. Okay. Het is een doel wat ik in mijn eigen zeg. Dan pas ga ik jou zeggen.
0: Arigal.
2: Ga maar naar je naar liggen.
0: Nou, in ieder geval, thanks voor het call.
2: Ja.
0: En ik wens je een mooie middag. Geniet ze. En mia bon singi tapa player.
2: Dat ik in mina ga joh, hè.
0: Hoe Susani?
2: Zet dat liedje voor mij. Van, ja, voor mij. En het is het zijn voor jou ook.
0: Ah, boom. Thank you.
2: Ja, hè? Ik wens je alvast een mooie dag en geniet van het mooie weer ook, hoor.
0: Aboem. Jij ook.
2: Is goed. En ik blijf luisteren.
0: Doei, doei.
2: Doei, doei.
0: Tera fitur jab se chad gaya. Isse pyar kehte hain.

रियली कभी शाम ढले तो मेरे दिल में आ जाना। तो दोस्तों भाई बहनों, आज ये प्रोग्राम आप सभी सुनने वालों के लिए जो हम पेश करते हैं, और आप लोग बड़ी प्यार के साथ में प्रोग्राम से जुड़े हैं। देखते हैं हमारे ऐप पर इतने सारे लोग हैं, मैं बोलूं तो क्या बोलूं भाई बहनों, आपको हम क्या बताएं। और आज ये प्रोग्राम जो आप सुनने वालों के लिए पेश की जा रही है, तो आज देखते हैं पता लगा है कि ये कांतोर के लिए है, और हर एक कांतोर के मामला के लिए आप कांतोर पर संपर्क करें। एन कांतोर नंबर इस 03-244-09-29 पर आप संपर्क करें। देखते हैं श्यामा श्यामा ऐ दनहा खुई मिदख मने राम एक हैप्पी ओंतमुत फ्राइडग यंगस्लेडन अप एन फेशे फंड एर्ग लुक ओम यो ते सीन इक बेन een fan van u. Maar ja, Jack de Kaho hij, en ja, en zijn dierbare luisteraars die fan is van ons. Mevrouw Shama, dankjewel voor je eer. En ik waardeer het uit mijn hart dat je hebt, we hebben elkander ontmoet. En dankjewel dat je op de app bevestigt. Dankjewel nogmaals. En ik wens je een mooie middag. Geniet ze van Amor FM. Sunil Charan is ook aan het luisteren. Barada Sunil, kan je zeggen. Sab thik thak hai Sunil. Aur Sunil is wakke zaad mein program se jure hai. Aur program sunte hai. Mane Joy is ook aan geniet. Bhai Ram, ik wou doorgeven de DAP radio en Autoradio, Sandbommel, Eindhoven, happert en ontvangt in de auto. Nou, we zullen zeker hieraan wat gaan doen. Meneer Joy, dank je wel dat je wil dit doorgeven. En het is in de buurt van Sandbommel, Eindhoven, happert. We gaan zeker de directie doorgeven en dat gaan we even checken. Dankjewel. Mevrouw Indu, dankjewel dat je ook aan het genieten bent. En ook Almelo is Elsa aan het luisteren. Mooie muziek, mooie leuke gesprekken van bellers. Dankjewel Elsa dat je ook aan het genieten bent. En onze broeder, ja, bhai Henk Mahabir, bhai Henk, kaise hai? Sab thik thak hai zindagi mein? Aur bahut acha lagal ki aap aaj hamare saath hai. Aap aayen to bahar aayen. And that you been afgestemd op Amor FM. Ik zal vandaag weer genieten van uw programma. Nou, ik doe mijn best, bhai Henk Mahabir. Als u daarbij bent, dan denk ik dat gaat ons goed lukken. En het lukt ons om u allen te dienen vanuit de studio van Amor FM. Ja toch? To aap logon ko bahut bahut pyar batate hue kyunki aap log aaj hamare saath hain aur program aap pyar ke saath mein follow karte hain, to bhai bano aap logon ko hum bahut bahut badhai bhi deila. Aur jab apna dil to hai mastana to kya kare, dil mastana hona chahiye, mangan mein hona chahiye, mangan mein gaate raho aur gungunate raho. Power of Love, Amor FM, the best music. Jubin Nautial, 24 mei. En we hebben een mooie verrassing voor iedereen. Die gaan we straks na 4 uur bekendmaken. Dan zijn we ook gelinkt met Suriname. Blijft u afgestemd. Je dilto hai mastana. Pump up your radio volume.

0: jumper, jumper.
1: He can't do it.
0: You want me to G Moto?
1: He can't do it.
0: You want me to
1: it? He can't do it.
0: You want me to
1: it? He can't do it.
0: You want me to
1: it? He can't do it.
0: You want me to it?
1: He can't do it.
2: Beste luisteraars. Opgelet.
3: Op zon- en feestdagen is het kantoor van Amor FM gesloten. Wij zijn uitsluitend bereikbaar via de e-mail op info@amorfm.nl. Van maandag tot en met zaterdag van 10 tot 5 uur. Op telefoonnummer 010-244-0929.
4: Ons kantoor helpt u graag.
5: En nu, reclame.
6: I love my...
7: आपको ले चले मनपसंद खाना खिलाते हैं जहां ऑथेंटिक इंडियंस टेस्टफुल gerechten बनते हैं
6: अच्छा वही लाइट ऑफ इंडिया का मास्टर शेफ कॉक जफर सिद्दीकी
7: जी हां स्वादिष्ट खाना जैसे चिकन लैम फिश साइड डिशेस तंदूरी चिकन चिकन टिक्का मिक्स ग्रिल शीख कबाब बिरयानी सलाद्स वेजिटेरियन gerechten किंडर मेनू डेजर्ट लस्सी इंडियन Chai, exclusief wijnsoorten en likeuren.
6: Light of India restaurant. Ook voor verjaardagen, recepties, bedrijfsfeesten met live muziek. Meer dan 100 zitplaatsen en buitenterras voor 80 personen. Open elke dag van 4 uur in de middag tot 10 uur in de avond. Korte Kade nummer 1, Kralingen, Rotterdam. Info voor bestellingen 010-307-2299 of www.lightofindia.nl. Ekbar Ayeji, Orchid Matkarnika Mauka.

0: दोस्त भाई बहन, आज ये प्रोग्राम में द स्टार्स द नंबर इन फन सुरीनाम और हम लोग आज भाई मुझे ये अवसर मिला है कि हमारे अगल बगल हमारा हमारा डायरेक्टर साहब है, फिर ऑन द डायरेक्टर है, और भैया लंबू 2 मीटर वाला कद वाला इंसान भी हमारे बगल में बैठल है। तो देखते हैं भाई मानी क्या करल जाए, कुछ करल जाए
1: या कुछ फ्रासिंग है, और फ्रासिंग के लिए
2: माइक
1: माइक ओके माइक बढ़िया है ओके ओके माइक के नज़दीक आने चाहिए। तो कुछ फ्रासिंग है, पता नहीं सुभाष बताएगा या लंबू बताएगा, जैक बताएगा, कौन बताएगा
0: भाई? भाई मेरा ख्याल से हम लोग को ये ग्रानी हम लोग के चाहिए देवे के, ये मान मर्यादा चाहिए डायरेक्टर के देवे।
1: हाँ ठीक है ओके
0: भाई जैक, आपके ख्याल कैसे है?
3: खुश खबरी जरूर से भाई सुभाष के चाहेंगे।
0: अरे भाई मानी हमने जानी, हमने जानी ला कि जुबिन नौटियाल आवे है फिरंत में नगमाई के, एंड अमोर के पूरा इसमें पूरा हाथ है कि अमोर दंग से अमोर के हमने जुबिन के लावल जाए। भाई सुभाष अपना पूरा सहयोग दे, भाई मानी आप पूरा सहयोग दे ले हैं, और एक तरफ है भाई जैक जो नंबर इन बैंड स्टार्स के नहीं दलात में
1: नंबर 1।
0: भाई सुभाष बातों बातों में
2: ये सो से बात ही अरबी इत्माक
0: या जस्ट अट अट गस्प्रेक कम, और आप एगो फोर स्टाइल कर लो एंड दैट इज हाउ क्लिक बिंदन
2: नेचुरली इज सर्वन पुनाई एंड जैक हिल ब्रांगरेक इन दिस वो वीते अलमाल दैट स्टार्स इज सुरीनाम नंबर 1 बैंड एंड दी कॉम and as Gesprek ging, we hebben Juwin nodig gehad. En Sinewis Production, waar jij dan volledig je medewerking aan verleende bij Ram. En we hebben gezegd van, het is moederdag komend. En hij komt, hij heeft een van de beste moederlings gezongen, Juwin. Maar hoe kunnen wij die mensen meer kunnen een plus geven? En Jack was toevallig hier. Stars komt. Wat hebben we nu gedaan? Stars gaat ook optreden in theater niet, maar Concerthal Zuidplein. Met 5000 man.
1: Ja.
2: Jack, is dat zo of niet? En mensen hoeven niks extra te betalen, nee, maar ze moeten wel op tijd komen. Dus bij de inloop begint het al, die tijd creëren we een uur lang, ruim een uur lang aan Stars. Dus met dezelfde kaart kan je ook Stars krijgen voor het programma en dan begint Jubin Nautial 3 uur lang met zijn programma.
0: Dus Jubin komt 3 uur met zijn programma, dan krijgen we een uur extra van
2: extra
0: Stars.
2: Extra een uur.
0: Dus twee topper Jubin Nautial.
2: En de nummer 1 bent uit Suriname.
3: De Stars.
2: Ja. Ja. En dat is gerealiseerd.
0: Aapke vichar kaise hai? Ye aise kabhi na bhai.
1: Bahut unda. Jab se hum radio mein kaam karela aisan dhamakasi dhamaka na sun rahe. Ki ek anti concert, concert se pehle ek
2: Nummer 1 band. En ook uit
1: Suriname. From Suriname. Yeah.
2: Ja, ik wil natuurlijk bij deze bij Jack helemaal natuurlijk bedanken. En onze man natuurlijk, Sermon Poenai, die op dit moment in Suriname ook luistert. Want Suriname zijn we verbonden nu. En dankjewel Sermon, die Apeloke hard betalen hebt. En wij vinden het prachtig. Natuurlijk, hij is een top band. En met een top show is nooit eerder gebeurd in Suriname, in Nederland. Dus,
0: Nou, dit is zeker een flashbericht die we vandaag hebben we een moment gelanceerd. Dus bij Manny hebben we een sportdoen. Je
2: reclame te even veranderen.
0: Ja, we gaan dit aanpassen. En, dit
2: maar is nogmaals, één voorwaarde is dat geen extra ticketkosten worden berekend. Met dezelfde ticket
0: het wordt
2: André
0: absoluut geen wijziging gebracht in de prijzen. Alles blijft hetzelfde. Alleen krijgen de mensen plus Stars.
2: Stars.
0: En dat komt helemaal door bij Subhaas. Dankzij Amor. Die heeft dat beide kamp bij elkaar gebracht. En,
3: moederdags cadeau.
0: Voor een moederdag cadeau.
2: Moederdag cadeau, ja.
3: Dankzij bhai Sarwan Punai en Kaise.nl Vijay en Radio Amor. En bhai Mani, bhai Subhas, bhai Ramnati.
2: Sinewes
3: promotion.
2: Dus dat wordt een hamaka voor het eerst, hè. Voor het eerst. Ja. Dat je topband uit Suriname hebt met de grootste artiest uit Mumbai-wereld. Nou, beter kunnen die mensen niet krijgen. Ik wil jullie bedanken, jongens. En dat was ons flesbericht. Ja?
4: Oké.
3: Okay. Een cadeautje voor de luisteraars. Dus degenen die nog geen tickets hebben gehaald bij deze.
2: Oké.
0: Ja. Prima. Alle informatie gaan bij Mani vanaf 5 uur.
2: Alles wordt veranderd.
0: Ja, alles wordt veranderd. Dus, mijn mensen, 24 mei. Dit is een unicum jubinautiaal met stars. Beide in Ahoy RTM stage. Dit is unicum. En bij Sarwan Punai, bij Jack Pandey en bij Rambokus Vijay. Dank je wel. En we gaan een nummer van Stars wederom ten gehore brengen. Toen hij bijna je sandees apne parivaro se betade ki aap tayar ho jaye. Stars en Jubin Nautiyal. Bhai Jack ki gana kekere taraf se kekere khatin hai. Sabhi sunne walo ke liye.
3: Umariya khatin jaye dus khanit kal moment.
0: Khanit van je leven. Dunia me khanit karte raho. Stars uit Suriname en Jubin Nautiyal together. 24 mei in Ahoy.